0: স্বাস্থ্যের কথা, কিন্তু তার উপর হাত দিয়ে খেলা করে সুতরাং আমরা একটা কথা জানাচ্ছি
1: সুপ্ত